ভাজারে গাছিয়া লাজ মন্ত্র দং দুসাও মিনিং থরি মিনিং নাইরিয়া দে লাইখা